0: লাগে, লাইবিলিটি, সিকিউরিটি, কাস্টমার সার্ভিস, প্রাইস, এন্ড অন টাইম, অল দ্য থিংস ইউ নিড ইন এ কুরিয়ার, চুজ SSMC এক্সপ্রেস. SSMC Express International, service delivery at the speed of life.
1: The Last Club of Moldova presents Man Who Cook.
2: Not me though.
1: Entertainment by Minister Fabian Wright, John Mark Wigan, MC Jeremy. Sunday, May 24th. And if you can't be there, it's going to be live on Edge from 12 noon to 4 p.m. The fun starts from 11 a.m. to 6 p.m. Meal